0: অ্যাবসলিউটলি। এবং এখন আমার মানে সব রকমের হিস্ট্রি, মানে শুধু আমাদের দেশের ইতিহাস নয়, বিশ্বের ইতিহাস আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে, কারণ একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা যেভাবে ইন্টার রিলেটেড হয়। আমি এই জাস্ট কয়েকদিন আগে এক জায়গাতে দেখছিলাম, ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করেছেন তখন তো আমাদের এখান থেকে প্রচুর সম্পদ তারা লুট করে নিয়ে যেতেন, জাহাজ বোঝাই বোঝাই করে নিয়ে যেতেন। তো একজন পলিটিশিয়ান, সবাই তাকে চেনেন, তিনি বলছেন এবং তিনি দেখাচ্ছেন ঘুরতে গিয়ে যে ব্রিটিশ মিউজিয়ামে, অধিকাংশ ব্রিটিশ মিউজিয়ামেই যে সমস্ত আর্টিফ্যাক্টসগুলো থাকে, যে সমস্ত দেখার দ্রষ্টব্য জিনিসগুলো থাকে, সেগুলো অধিকাংশই সেই সমস্ত উপনিবেশে, মানে একসময় যেগুলো ব্রিটিশের উপনিবেশ ছিল, সেটা কখনো ভারত, সেটা কখনো আফ্রিকা, সেটা কখনো চাইনিজ, মানে যাদের যাদের উপর ব্রিটিশরা দীর্ঘদিন ধরে শাসন করেছে সেখান সেখান থেকেই লুট করে নিয়ে গিয়ে তারা তাদের মিউজিয়ামে ভরে রেখেছে। এবং এখনও বহু মানে আমাদের এখানে যারা একসময় ভাইসরয় ছিলেন, চ্যান্সেলর ছিলেন, এই নামগুলো তো সব ব্রিটিশদের আমলে এখানে আসা নাম, এগুলো তো সমস্ত ব্রিটিশদের উপাধি ছিল। তো তাদের যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিতে ভীষণ সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, প্যালেস রয়েছে, সেই সমস্ত প্যালেসের দেওয়ালের মার্বেলটা পর্যন্ত তারা ভারত থেকে লুটে নিয়ে গেছেন। তো ভাবো যে ভারতের সঙ্গে তাহলে ইউরোপের ইতিহাসের কতটা যোগাযোগ রয়েছে, যে ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলে আমরা হাঁ হয়ে দেখি এখন, তার অধিকাংশ জিনিসই একসময় আমাদের দেশে ছিল, এখান থেকে তারা জোর করে নিয়ে গিয়ে ওইখানে এখন সাজিয়ে রেখেছে। মাঝে মাঝেই আমাদের দেশ থেকে এরকম আওয়াজ ওঠে যে সেই জিনিসপত্রগুলো ফিরিয়ে আনা হোক, কিন্তু জিনিসপত্র ফিরিয়ে আনলেও তো আমরা সেই সময় যে সম্পদ তারা নিয়ে গিয়েছিল ভারত থেকে সেগুলো ফিরিয়ে আনতে পারবো না। পরের মেসেজ পাঠিয়েছে কৃষ্ণনগর নদিয়া থেকে দীপ জ্যোতি অধিকারী, ও লিখেছে আমি চুপ কথাতে এর আগে কখনো বাবার কথা বলিনি, কিন্তু আজকে বেশ কয়েকটা মেসেজ আমরা এরকম পড়লাম যেখানে তারা ছোটোবেলা থেকে তাদের বাবার সম্পর্কে বলেছেন। সেটা বলতে গিয়ে আমারও মনে হলো, এটা বলি যে আমার বাবাও আমাকে ভীষণ স্ট্রাগল করে মানুষ করেছেন। বাবা যখন সবেমাত্র কলেজ পাস করেছেন তখন আমার ঠাকুরদা মারা যান, বাড়িতে বাবা তখন সবার থেকে বড়, সেই সময় বাবা বাড়ির সবার দায়িত্ব নেন, তার ছোট ভাই, তার ছোট বোন, সবার, সবাইকে নিয়ে বাবা খুব কষ্ট করে দিন চালিয়েছে। এমনকি প্রত্যেক দিন বাড়িতে চাল ডাল কেনার মতন পয়সা থাকতো না, সেই সমস্ত সময় বাবাকে স্ট্রাগল করতে হয়েছে প্রচুর। এত স্ট্রাগল করার পরও বাবা সরকারি চাকরি পেয়েছিলেন, সেটাও সহজে হয়নি। শুধু তাই নয়, তিনি আমাদের পরিবারের সকলকে বড় করার পাশাপাশি নিজের কাকা পিসি তাদেরকেও মানুষ করেছিলেন, সবাই এখন প্রতিষ্ঠিত। বাবাকে দেখে আমি আমার মনে জোর পাই, আমিও চাই আমার বাবার মতন হতে। খুব সুন্দর মেসেজ, থ্যাংক ইউ দীপজ্যোতি। বাবারা এরকমই হন বোধ হয়, আমার মনে হয় কোনো বাবার চরিত্র এর থেকে খুব আলাদা হয় না, আমার মনে হয়। থ্যাংক ইউ,
1: ভালো লাগলো তোমার মেসেজটা পেয়ে।
0: হ্যাঁ, খুব সহজ সরল একটা স্বীকারোক্তি,
1: এবং আমরাও চাইবো তুমি যে ইচ্ছেটা প্রকাশ করেছো সেটাই হোক, তোমার ইচ্ছেটা পূরণ হোক।
0: এরপরের মেসেজ, যে শ্রেয়া একটা কথা তোমার কাছে জানতে চাই, ছোটবেলার সম্পর্কগুলো যতটা সহজ হয় বড়বেলায় বন্ধুরা কেন এমন বদলে যায়, কেন ছোটবেলার বন্ধুত্বের মতন বড়বেলার বন্ধুত্বগুলো টিকে না, কেন ছোটবেলার বন্ধুদের কথাই বড় হলেও এত বেশি মনে পড়ে কিন্তু বড়বেলার বন্ধুদের কথা বড়বেলাতেও মনে পড়ে না।
1: একটা জিনিস দেখবে, যখন আমরা খুব ছোট্ট থাকি, ধর কোলে করে যাচ্ছি, আমরা ওই টাটা করা শিখি, তো আমাদেরকে বলে না যে টাটা করো, আমরা জানতেও চাই না শিখি, সবাইকে লোকজন নির্বিশেষে সবাইকে টাটা করি,
0: ঠিক,
1: কিন্তু বড় হওয়ার পর তুমি কি সবাইকে টাটা করবে? করবে না। কিন্তু ওই ছোটবেলাতে আমাদের ওই ওই বোধটা তখন থাকে না, আমাদের কিছু বিচার করার বোধ থাকে না, কারণ আমরা তখন অত কিছু জানি না, বুঝি না, আমাদের যেই জিনিসটা আমাদেরকে আনন্দ দিচ্ছে আমরা ওই মুহূর্তের জন্য সেটার মধ্যে ভেসে যাই, সেটা যেমনই হোক না কেন, খেলনার ক্ষেত্রেও তাই হয়। এবং যখন আমরা আস্তে আস্তে বড় হই তখন আমরা বুঝতে শিখি সম্পর্কগুলো, এবং আমরা ইমোশনসগুলোকে বুঝতে শিখি, কারণ ছোটবেলায় তো আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট শুরু হয়, প্রিনেটাল স্টেজ থেকে শুরু হয় আসলে, একদম তো হতে থাকে, যখন ডেভেলপ করতে করতে করতে করতে আমরা একটু একটু শিখতে শিখতে যাই, তারপরে আমরা বুঝতে শিখি, যে দেখবে আমরা এরকম প্রচুর ভিডিও পাই না, যে মায়ের মুখের এক্সপ্রেশন দেখে বাচ্চা হাসছে, কাঁদছে, আনন্দ পাচ্ছে, গান শুনে সে

0: সঙ্গে সঙ্গে মানে সেখানে সে রিপ্লাই করছে তার মতন করে তার ভাষায়। তো বাচ্চারাও ইমোশনটা বোঝে এবং যেমন যেমন করে ডেভেলপ হতে থাকে তেমন তেমন করে তাদের আচরণে পরিবর্তন হয়। যখন একটা বাচ্চা ধরো তার মায়ের মুখের দিকে তাকিয়ে হাসছে ডাকছে, যদি সে রেসপন্স না পায় তার মনে কিন্তু ওটা গেঁথে যাবে যে মায়ের কাছে গিয়ে বল এটা করলে আমি তো পাবো না রেসপন্স, ওটা কিন্তু তার ভেতরে জমলো আনকনশিয়াস মাইন্ডে থেকে গেল। সেটার আউটবার্স্ট কোনো না কোনো ভাবে অন্যভাবে হবে যখন সে সম্পর্ক অন্যান্য সম্পর্কগুলোর মধ্যে জড়াতে থাকবে, সে ভাবে না এইভাবে হাসলেই যে সবাই অ্যাকসেপ্ট করে নেবে আমাকে সেটা নয়।
1: বাহ,
0: তো ছোটবেলাতে ওই ওই জিনিসটা ঘটে। আমরা ছোটবেলায় একদম ছোট্ট বয়সে ভয় বুঝি না, আমরা ওই আড়ি ভাব করতে করতেই আমাদের টাইম কেটে যায়, কিন্তু বড় হয়ে আমরা
1: সেগুলো আমাদের বড়বেলায় অনেক বেশি কষতে হয়, বন্ধু কাকে বাজবো বন্ধু কাকে বাজবো না এটা
0: আমি পারলাম না তাদের মধ্যে। আমি না একটা জিনিস দেখেছি জানো তো, আমাদের মানে ভারত তো ভীষণ সিনেমা ইন্সপায়ার্ড দেশ, তো ছোটবেলার থেকে সিনেমার নায়িকা বা সিনেমা, আমি ধরো একটা মেয়ে হিসেবে যদি বলি, আমি আমার প্রচুর বন্ধুকে দেখেছি, আমি নিজেও দেখেছি নিজের ক্ষেত্র, ছোটবেলা থেকে সিনেমার নায়িকাদের দেখে খুব একটা অনুপ্রেরণা যে এরকম এরকম হবো এরকম হবো, কলেজ মানে এরকম হবে সেই হবে এই হবে।
1: যখন বড় হলাম
0: হচ্ছে আমার যেটা মনে পড়ে সেটা হলো ওই করিনা কাপুর এলো কবি খুশি কবি গমে এসে দাঁড়ালো। হ্যাঁ, তো আমি ভাবলাম কলেজ মানে আছে এরকম,
1: কারণ জোর আমাদের ছোট থেকেই শিখিয়েছে যে ভারতবর্ষে কলেজের ছবি দেখাতে গিয়ে এতবার আমরা ইউরোপিয়ান কান্ট্রি, শুধু ইউরোপিয়ান কেন ইউরোপিয়ান দেখেছি, ইউএস এর কলেজ দেখেছি, দেখলেই মনে হতো যে কলেজ মানেই সেখানে বাস্কেটবল খেলা হচ্ছে, সেখানে ক্রিকেট খেলার জন্য বিশাল বড় মাঠ রয়েছে।
0: হ্যাঁ ঠিক এরকম। তারপরে যখন বড় হতে শুরু করলাম
1: তো ছেলে বাড়িতে ফেরে হেলিকপ্টারে চেপে,
0: হ্যাঁ এবং ঋত্বিক রোশনের সেই গাড়িটা গাড়ির
1: দরজাটা,
0: হ্যাঁ তো এরকম সব ব্যাপার স্যাপার দেখে আমরা বড় হয়েছি। এবং বেশিরভাগই আগে, এখন নয়, আমরা যখন খুব ছোট তখন সিনেমার নায়িকা মানে একটা চঞ্চল হিরণি টাইপের একটা ব্যাপার, অনেক পরে ইন্ট্রোভার্ট নিয়ে কাজ করা হয়েছে, প্রথম দিকে হয়নি, অনেকটাই হয়নি, তো সবাই না ওইটাই দেখতো, ওইটা দেখি তারপরে যখন ইয়ে জওয়ানি হে দিওয়ানি দেখলাম তখন বুঝলাম আরে খুঁজে পাচ্ছি খুঁজে পাচ্ছি, আর অনেকগুলো ক্যারেক্টার খুঁজে পাচ্ছি।
1: দুঃখের গোপর হাত রেখে দিয়া তুমি দুঃখের গোপর, কি যে একটা পছন্দের সিনেমা আমার ইয়ে জওয়ানি হে দিওয়ানি। আমি শুধুমাত্র মানালি বেড়াতে গিয়েছিলাম ওই ইয়ে জওয়ানি হে দিওয়ানি দেখেই, শুধুমাত্র ওই হিড়িম্বা টেম্পল, শুধুমাত্র মানালির ওই রাস্তাগুলো আরেকবার দেখবো বলে আমি হিড়িম্বা টেম্পলে গিয়ে আমি মুগ্ধের মতন দেখিয়েছিলাম চারদিকে। জানিস তাই তো সিনেমাটা তো ঠিক এরকম দেখিয়েছিল দেখতে, মানালি ভীষণ আমার পছন্দের জায়গায় অন্যান্য হিল স্টেশনের মধ্যে। এই যে তুমি বললে একটা কথা যে সিনেমা আমাদের ছোটবেলা থেকে ভীষণ ইন্সপায়ার্ড করে, সিনেমা এবং ক্রিকেট এই দুটো জিনিস ভারতীয়দের এবং ভারতীয় কিশোর কিশোরীদের ভীষণভাবে প্রভাবিত করে। তো ইয়ে জওয়ানি হে দিওয়ানি যখন দেখেছি, যখন আমি বানিকে দেখছি যে বানি এত চঞ্চল এত আর কি এত রিল্যাক্সড,
0: অলওয়েজ উড়না চাহতা হু
1: দৌড়না চাহতা হু ঘৃণা ভি চাহতা হু পর রুকনা নাহি চাহতা হু, তো যখন মানালি ট্রিপ ওরা করতে গেছে তো সেই মানালির যখন রাস্তাগুলো ওরা ঘুরছে হিল মানে পাহাড়ি রাস্তাগুলো, আমার না ভীষণ ভীষণ আমি ঠিক করে নিয়েছিলাম যে এরপরে আমি যেখানেই যাবো আমি এই জায়গাটাতেই যাব, মানালি ট্রিপটা আমি করবো। তার আগেও বহু সিনেমা মানালি দেখিয়েছে কিন্তু আমার অনেকগুলো হিল স্টেশনের মধ্যে মানালি ট্রিপটা এই জন্য অন্য ট্রিপগুলোর থেকে বেশি মনে আছে, কারণ ওখানে বানি গিয়েছিল, ওইখানে বানিদের একটা কানেকশন ছিল, এক্স্যাক্টলি ওই কানেকশনটা ফিল করার জন্য আমার মানালি ভীষণ ভালো লেগেছিল।
0: এইটাই, তা আমরা যখন ওই সিনেমা থেকে ওই ওইভাবে দেখতে দেখতে বড় হই, আমরা ছোটবেলায় ভাবি ওয়াও ব্যাপারটা এরকম হবে এরকম হবো এই করবো সেই করবো, তারপরে যখন নিজে নিজেকে চিনতে শুরু করি তখন দেখি না ম্যাচ করছে না, তো তখন আস্তে আস্তে আমরা বুঝতে শিখি যে হ্যাঁ হ্যাঁ ইটস ওকে, আদিতিও চাই শুধু বানি নয়।
1: রাইট, আর একটা কথা, আমার আদিতির ভীষণ ভালো মানে এটা মানে আমাদের কলেজ জীবনটা হচ্ছে সিনেমা ফার্স্ট হাফ, আর আমাদের পরবর্তী জীবনটা হচ্ছে সিনেমা সেকেন্ড হাফ।
0: সেকেন্ড হাফ

0: সেকেন্ড হাফে যখন আদিত্য বলবে না যে তুমি যতই চেষ্টা করো না কেন কিছু না কিছু তো ছুটি যেতা হয়, মানে তুমি চাইলেই জীবনে তুমি চাইলেও সবকিছু পেতে পারবে না, একটা কিছু পেতে গেলে তোমাকে আরেকটা কিছু মিস করতে হবে।
1: এবং এই বন্ধুত্বের ক্ষেত্রগুলোতে আমরা বোধহয় এইভাবেই আস্তে আস্তে যখন যত বড় হতে শিখি একটু একটু করে বুঝতে শিখি। আমি আদিতির কথা কেন বললাম, ওদের গ্রুপের মধ্যে আদিতি ছিল, ওরা যখন স্কুলে পড়ছে ওদের কিন্তু বন্ধুত্ব ছিল না একেবারেই, মানে হিসেব মতো দেখতে গেলে সিনেমায় নয়না টপার, আদিতি লাস্ট বেঞ্চে
0: বসতো
1: এবং সবকিছু শেষে ওদের বন্ধুত্বটা সব থেকে সুন্দর বন্ধুত্ব
0: হলো আমি ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারি, কেন তুমি সেই সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলছো?
1: আমরা এখন মিনিটেই সারবো, কারণ তোমাদের প্রচুর মেসেজ আমাদের কাছে জমা হয়েছে 9903652992 এই নম্বরে। আর আপাতত তোমাদের মেসেজের অপেক্ষায় রইল দীপা শ্রেয়া।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: 107 FM Rainbow তে চুপ কথা। ওকে 9903655992 নম্বরে এই মুহূর্তে এক এক করে পড়ছি তোমার পাঠানো মেসেজ। আজ শ্রেয়ার সঙ্গে আমি দীপে রয়েছি তোমার সঙ্গে 107 FM রেইনবোতে, যেখানে চুপ কথা চলছে। ওকে, চুপ কথায় বিপাশা মেসেজ পাঠিয়েছে। বিপাশা হিস্ট্রি অনার্স ফাইনাল ইয়ার, লিখেছে, দীপদা আমি খুব একলা হয়ে পড়েছি, কেরিয়ার সম্পর্ক সব জায়গাতেই হেরে গেছি। কথা বলতে খুব ইচ্ছা করছে কিন্তু এমন কেউ নেই যে কথা শুনবে। আমার মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে যাই, কি করব, প্লিজ হেল্প। দেখো বিপাশা, আমি তোমাকে একটা ফ্র্যাঙ্কলি কথা বলি, এই উত্তরটা শ্রেয়াও খুব ভালো দিতে পারতো, কিন্তু আমি তোমাকে একজন দাদা হিসেবে বলি, সেটা হচ্ছে যে আমাদের জীবনে না প্রতিদিন জিতে যাওয়া থাকে না, জানো তো। আমাদের জীবনে সব কাজে আমরা যে খুব সফল হব, খুব সাকসেসফুল হব, এমনটা হয় না। অনেক কাজ আমরা খুব খারাপ করি, আমরা হেরে যাই, আমরা পারি না। কিন্তু রাজ শর্মানির একটা কথা আমার ভীষণ ভীষণ, আমি কথাটা আমার ভালো লেগেছে, কারণ এই তত্ত্বটা আমি জীবনে মেনে চলি, যে তুমি কোনো একটা কাজে ভালো নাই হতে পারো, কিন্তু তুমি যে কাজটা খুব মাঝারি মাপের করতে পারো, সেটাকে তুমি যদি নিখুঁত প্র্যাকটিস করতে থাকো দিনের পর দিন, দিনের পর দিন, উইদাউট এনি সিঙ্গল ডে ফেল, তাহলে তুমি সেই কাজটা যে টপ করতে পারে তার মতো ভালো করতে পারবে। কেউ ট্যালেন্টেড হয়ে জন্মায়, কিন্তু সবাই তো ট্যালেন্টেড হয়ে জন্মায় না, তাই তাদের জন্য দরকার প্র্যাকটিস। এই যে তুমি লিখলে যে কেরিয়ার সম্পর্ক, এই সব জিনিসগুলো তোমার ফল অ্যাপার্ট করে যাচ্ছে, সব জিনিসেই যেন মনে হচ্ছে তুমি হেরে যাচ্ছ, তার কারণ তুমি ভীষণভাবে সব করতে পারফেক্ট হতে চাইছো। আমরা সব জিনিসে পারফেক্ট কখন হতে পারি না। তুমি পড়াশোনায় যদি ভালো হও তাহলে তুমি সম্পর্কে খারাপ হতে হবে, যদি সম্পর্কে খারাপ ভালো হও তাহলে পড়াশোনাটা দেখবে মন দিতে পারছো না। এইরকম পারমুটেশন কম্বিনেশন আমাদের জীবনে কিন্তু চলতে থাকবে, সরি। তো আমার মতে আমি হেরে যাচ্ছি, এই মানসিকতাটা মন থেকে সবার আগে বার করে তোমাকে ইন আ ভেরি ফাইন মর্নিং সবার আগে নিজের চোখের সামনে এটা লিখে দিতে হবে বড় বড় করে, যে আমি চেষ্টা করছি। কারণ চেষ্টা আমাদের কখনো হারতে শেখায় না, চেষ্টা আমাদের আরও বেটার করতে, প্র্যাকটিস করতে শেখায়। তুমি পড়াশোনাটা যদি খারাপ করো তাহলে পড়াশোনাটা আরও ভালো করার চেষ্টা করো, যে জিনিসটা তোমার দুর্বল বা কঠিন বলে মনে হয় সেই জিনিসটাকে বারবার পড়ার চেষ্টা করো। আর সম্পর্কের ক্ষেত্রে তো জোর দিওই না, কারণ ওটা এমন একটা জিনিস যেটা কখনো জোর করে পাওয়া বা ধরে রাখা যায় না, ওটা অটোমেটিক্যালি জীবনে আসে এবং অটোমেটিক্যালি জীবনে ওটা থেকেও যায়। তো আর হেরে যাওয়ার এই মানসিকতাটা কখনো রাখবে না, মনে রাখবে। একটা সিনেমা দেখেছিলাম, সিনেমার নাম আমার মনে পড়ছে না, একজন প্রেগনেন্ট ওয়ুমেন আদি, একজন ভীষণ আর কি একটা জঙ্গলের ভিতর ভীষণ ট্রাইব প্রজাতির একটি মা প্রেগনেন্ট, তিনি একটা কুয়োর মধ্যে পড়ে গেছেন, কুয়োর বাইরে তখন তার শত্রুরা ঘিরে ধরেছে, তার হাজব্যান্ড বাইরে লড়াই করছে, আর সেই বৃষ্টি পড়ছে প্রচণ্ড, কুয়োটা ক্রমশ জলে ভরে যাচ্ছে, সেই মা দাঁড়িয়ে রয়েছেন প্রেগনেন্ট অবস্থায়, তার গলা পর্যন্ত জল, তিনি তার বুড়ো আঙুলটা পায়ের দিয়ে পর্যন্ত উঁচু হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, যাতে জলের জল থেকে যতটা সম্ভব উঁচুতে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তার সন্তানের জন্য। মনে রাখবে তুমি সেই রকম মায়ের জাত, মেয়েরা সেই রকম হয় যাদের মধ্যে ভীষণ পাওয়ার থাকে সারভাইভ করার, সেই সারভাইভ করার পাওয়ার তোমার মধ্যেও আছে, জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড ইয়োরসেলফ।
1: একদমই, আমিও তোমার সাথে একমত। আর ওই যেমন দীপদা বলছিল না যে তুমি ভাবতে যাবে না যে সবটা পারফেক্ট হবে, আর সেটার জন্য তুমি একটা ছোট্ট স্টেপ আগে নাও, একটা শুরু করো। তুমি ভাবতে যাবে না যে শুরুটা খুব সুন্দর হবে, একটা শুরু তো করো, তারপরে দেখো কি হয়।
0: পরের মেসেজ, আমি জানি না যে তোমরা আমার মেসেজটা পড়বে কি না, আমি অনুষ্কা লিখছি। অনুষ্কা লিখেছে যে আজ হঠাৎ হঠাৎ, আমি জানি না কেন, মনটা ভীষণ আনচান আনচান করছে, এই সপ্তাহটা স্লো কাটছে, পুরো দিনের কথা হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে, অনেক কথা বলার রয়েছে কিন্তু সব কথা গুছিয়ে বলতে পারছি না, আমি জানি না কেন। তোমরা সবাই আমার পাশে থেকো দীপদা, আর ট্যাটুটা ভীষণ ভালো হয়েছে। আমি জানি না অনুষ্কা তুমি কোথায় দেখেছো, বাট থ্যাংক ইউ সো মাচ অনুষ্কা,
1: আমাদের ইনস্টা লাইভে দেখেছে।
0: হ্যাঁ সত্যি, ইনস্টা লাইভে দেখতে পাওয়া গেছে
1: নিশ্চয়ই।
0: অবরণীল লিখে পাঠিয়েছে ঠাকুরপুকুর থেকে, যে

29th of April আমার জন্মদিন ছিল। দিনটা ভীষণ ভালো কেটেছে মা বাবার সঙ্গে, খুব আপন লোকেদের মধ্যে, খুব শান্তিতে। আর স্কুলের কথা, ছোটোবেলার জন্মদিনের কথা খুব মনে পড়ে যাচ্ছিল, সেই সকালগুলো, নতুন জামা, স্কুলে যাওয়ার উত্তেজনা। সব থেকে বড় আনন্দ ছিল বন্ধুদের জন্য হাতে করে চকলেট নিয়ে যাওয়া, সেইগুলো আগের

0: থেকে বদলে গেছে, এখন আর স্কুলে যাওয়া হয় না, সেভাবে দৌড়নও হয় না, কিন্তু সেই সমস্ত স্মৃতিগুলোর কথা মনের মধ্যে রয়ে যায়। বড় হয়ে গেলেও আমাদের ভিতরে ছোট্ট মানুষটা কোথাও হারিয়ে যায় না। অপরনীল বিশ্বাস, ঠাকুরপুকুর থেকে। প্রথম কথা, অপরনীলের জন্য আমাদের দুজনের তরফ থেকে একটা বিলেটেড হ্যাপি বার্থডে অপরনীল, ভীষণ ভালো থেকো। আর হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে ছোটোবেলার বার্থডের একদম সব থেকে যেটা দুর্দান্ত একটা স্মৃতি ছিল সেটা হচ্ছে যে বন্ধুদের জন্য চকলেটস নিয়ে যাওয়া। এটা মানে সবাই করেছে, আমার মনে হয় না এটা কেউ করেনি এমন মানুষ পাওয়া যেত, মানে যাবে না মনে হয় আমার। ওকে, পরের মেসেজ, আজকে গানগুলো রণজিৎ গড়িয়া থেকে লিখে পাঠিয়েছে যে আজকে গানগুলো ভীষণ ভালো হচ্ছে, কখনো প্রেমের গান কখনো বিরহের গান, এই সমস্ত শুনতে শুনতে মনের ভিতর ইমোশনসগুলোও সেই তোমার শুরুর কথার মতন ইসিজির মতন আপস অ্যান্ড ডাউনস করছে। একটা মেয়েকে কিছুদিন হলো ভালো লেগেছে, কিন্তু তাকে এই কথাটা কি করে বলবো, রণজিৎ গড়িয়া থেকে লিখে পাঠিয়েছে। আমার মনে হয় এটা না পৃথিবীর সব থেকে কমন প্রবলেম। পৃথিবীতে যদি 100টা প্রবলেম থাকে, তার মধ্যে 99 প্রবলেমই হচ্ছে এটা, যে একটা মেয়েকে ভালো লেগেছে কি করে বলবো। আচ্ছা, মেয়েরা তো কখনো বলে না যে একটা ছেলেকে ভালো লেগেছে কি করে বলবো, কেন মেয়েরা কি ইনবিল্ট জানতে পারে যে কি করে বলতে হবে?
1: না না না, একদমই তা নয়, এরকম একেবারেই নয়। একটা মেয়েও ভাবে যে জানাবো কি করে, এই জানানোর জন্য ওই ওই একটু এফার্ট তো দিতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তুমি তোমার বিপরীত দিকের মানুষের কথাটা জান মানে তাকে জানানোর আগে যদি তুমি এক্সপেক্ট করে ফেলো যে আমি জানাবো তারপর এটা হবে, তাহলে বিষয়টা অন্যরকম হয়। আর যদি তুমি জানাতে চাও, ঠিক আছে, তুমি তো কোনো খারাপ কাজ করছো না, তুমি তো একটা ভালো কাজ করছো, একটা মানুষকে তোমার ভালো লাগছে, ভালোবাসা জন্মাচ্ছে তার প্রতি, তাকে তুমি গিয়ে জানাতেই পারো, তোমার তার প্রতি একটা নিবেদন করতেই পারো। কিন্তু হ্যাঁ, সে অ্যাকসেপ্ট করবে কি না তার ইচ্ছে, তাই তোমায় বলি বেশি না ভেবে
0: বলে ফেলো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: রাত 2:35 হয়ে গেছে, চুপ কথার একদম লাস্ট আওয়ারে আমরা এই মুহূর্তে রয়েছি। শ্রেয়ার সঙ্গে আমি দীপ রয়েছি 107 FM রেইনবোতে। একটা ইউনিভার্সাল কোয়েশ্চেন এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে। লেখা রয়েছে যে, দিদি, আমার এক্স আমার সঙ্গে ব্রেকআপ করেছিল 1 বছর আগে, এখন সে আমার জীবনে আবার প্যাচ আপ করতে চাইছে, আমার কী করা উচিত? এটাও আর একটা ইউনিভার্সাল প্রবলেম।
2: যদি তোমরা দুজনে অন্য কোনো সম্পর্কে গিয়ে থাকো সেটা একবার জানা দরকার, এমন কিছু হয়েছে কি না। যদি সেটা না হয়ে থাকে, যদি রিয়েলাইজ হয় হ্যাঁ না এটাই আমি তার সঙ্গেই থাকতে চাই, হ্যাঁ ঠিক আছে ওই মুহূর্তে যা হয়েছিল হয়েছিল, আমি এই মুহূর্তে চাইছি আবার সবটা নতুন করে তৈরি হোক, আগের জায়গায় আমরা ফিরে যাই, সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে হ্যাঁ তাকে একটা সেই স্পেসটা দেওয়া যায়, যথাযথ হতে পারে দেওয়াটা, তবেই তুমি দাও, নাহলে দিও না। এখানে অনেকগুলো ব্যাপার ডিপেন্ড করে। কারণ
1: একটা গান আমার খুব মনে পড়ে যাচ্ছে, ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ, ভাঙা কাঁচ ভাঙা মন যায় না।
2: একদম সত্যি কথা।
1: একটা ভেঙে যাওয়া সম্পর্ক যদি আবার রিইউনাই

0: হয় অস্ট্রিয়া, সেই সম্পর্ক কি আগের মতন আবার একদম স্মুথ হতে পারে?
1: এটা কারণের উপর ডিপেন্ড করছে,
0: মানে কি কারণে সম্পর্ক ভেঙে গিয়েছিল
1: একদম অনেকটা।
0: আচ্ছা,
1: ধরো এমন হলো যে সম্পর্কে তৃতীয় ব্যক্তি মানে সবসময় এটাই নয় যে রোমান্টিক ইন্টারেস্ট থাকবে, সেটা নাও হতে পারে। ধরো সম্পর্কে কোনো এক তৃতীয় ব্যক্তির কারণে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এটা হতে পারে যে দুজনের মধ্যে কোনো একজন তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছিল, রোমান্টিক ইন্টারেস্ট নয় সেটা। এবার সেটা আরেকজনের সেটা মনে হচ্ছিল যে এটার জন্য আমাদের সম্পর্কে সমস্যা হচ্ছে, ব্রেকআপ হয়ে গেল। এবার যেই ব্যক্তি গুরুত্বটা দিচ্ছিল সে ম্যাচিওর হলো, সে জানলো, শিখলো, সে বুঝলো যে কোনটা আগে, কোন বিষয়টার গুরুত্ব কেমন। যখন সে সেটা শিখছে, শিখে যখন সে ফিরছে, সে তো নতুন একটা মানুষ, সে সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে সবটা করবে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে সুন্দর করে শুরু হয়।
0: কিন্তু
1: এটা হয়, কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ, এই ব্যক্তির অন্য কারোর প্রতি একটা রোমান্টিক ইন্টারেস্ট এসেছিল, তারপরে সম্ভব হয় না।
0: আই হোপ তুমি উত্তরটা পেয়ে গেছো। পরের মেসেজ, হাই চুপ কথা, কেমন আছো তোমরা? আমার ভীষণ প্রিয় দীপদাকে আজকে আবার শুনতে পেয়ে খুব ভালো লাগছে। লাস্ট কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা ভীষণ আরামদায়ক, আজ তোমাদের শুনতে ভীষণ ভালো লাগছে, খুব জমে গেছে গোটা ব্যাপারটা। তোমাদের সঙ্গে আরেকটা ছোট্ট জিনিস ভাগ করতে খুব ইচ্ছা করছে। আমার এক পুরনো বন্ধু শুভ এই মুহূর্তে জার্মানিতে থাকে, চাকরি করে। শুভ তোমাদের প্রোগ্রাম শুনতে পাচ্ছে আর ওরও খুব ভালো লেগেছে। সত্যি সত্যি রেডিও ক্যান রিয়েলি কানেক্ট পিপল অ্যাক্রস দ্য গ্লোব, সেটা কিন্তু এই চুপ কথা করে দেখিয়ে দিয়েছে। এবার পুজোতে ও কলকাতায় আসবে, আমার সঙ্গে দেখা করবে, প্রমিস করেছে। আমার ভীষণ ইচ্ছে করছে, আমি মুখিয়ে রয়েছি কবে ওর সঙ্গে আমার দেখা হবে। তার জন্য অরণ্য লিখে পাঠিয়েছে রানাঘাট থেকে।
1: বাহ, খুব ভালো লাগলো, এবং আমরা চাইবো এবার পুজোয় তোমাদের দেখা হোক।
0: টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ লিখে পাঠিয়েছে, প্রোগ্রাম আজ দারুণ হচ্ছে, আশা করি আমার দাদা দিদি দুজনেই তোমরা ভালো আছো, তোমরা সাবধানে বাড়ি ফিরো, আর আমাদের জন্য তোমাদের ভালো থাকাটা খুব জরুরি, কারণ চুপ কথা আমাদের সব থেকে ভালো বন্ধু, আর চুপ কথা মানে তোমরাই। আশা করি তোমরা দুজনে ভীষণ ভালো থাকবে, এটাই লিখে পাঠিয়েছে।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: আমি চাপাগাছি হাই স্কুলের এখান থেকে বলছি, আমার নাম তাজ ইসলাম, আপনারা ভালো আছেন তো? আমার দাদা দিদি, আপনাদের গলা শুনলে আপনাদের বয়স কিন্তু আঁচ করা যায় না, কখনো 30 মনে হয়, কখনো 20 মনে হয়। আমার ছোটবেলার একটা বড় আমার একটা বড় অংশ জুড়েই চুপ কথা রয়েছে। চুপ কথা এমন একটা জাদুর জায়গা যেটা শুনলে, এবং যারা চুপ কথা শোনে, যেহেতু তাদের বয়সটা কম, তাই নিজের বয়স অনেকটা কম মনে হয়। আমি অপেক্ষা করে থাকি প্রত্যেক সপ্তাহে শুক্র আর শনিবারের জন্য যে চুপ কথা শুনতে পাবো, কিন্তু SMS সবসময় করতে পারি না, তার কারণ SMS আমি খুব একটা ভালো লিখতে পারি না। নিজের নামটা তাজ ইসলাম লিখে পাঠিয়েছি। ওকে তাজ, এই যে বিনয় মানুষকে মাঝে মাঝে কোন জায়গায় পৌঁছে দেয়, সেটা তোমার মেসেজটা পড়লেই বোঝা যায়। এত নিখুঁত বাংলায়, এত নির্ভুল বানান সহ একটা এত সুন্দর মেসেজ করেছো, আর তারপরে বলছো আমি মেসেজ লিখতে পারি না। আমরা এর থেকে আরও অনেক দুর্বোধ্য মেসেজ প্রথমে হায়ারোগ্লিফিক লিপি থেকে সেটাকে উদ্ধার করতে হয়, তারপর সেটাকে বাংলায় পড়ার মতন করে বাংলা করতে হয়, অনুবাদ করতে হয়, তারপর আমরা পড়তে পারি। আমাদের মতন মানুষের কাছে তোমার এরকম মেসেজ আশীর্বাদের মতন, থ্যাংক ইউ সো মাচ।
1: আর তুমি আরেকটা কথা বলেছো যে চুপ কথা যারা শোনে তারা বেশিরভাগই ইয়াং, না এরকম তো কোনো ব্যাপার নেই, সকলে শোনে
0: ক্লাস 8 থেকে 80 বছর পর্যন্ত, অনেকদিন পর চুপ কথা শুনছি। কেমন আছো তোমরা? শ্রেয়া ম্যাম কেমন আছেন? দীপদা তুমি কেমন আছো?
1: খুব ভালো।
0: আচ্ছা, এমন কোন জায়গা জানা আছে যেখানে কোনো হিংসা হানাহানি নেই, মিথ্যে প্রতিশ্রুতি নেই? কারণ এরকম কোনো জায়গা আমি আশেপাশে খুঁজে পাই না। আমি মৃণাল লিখছি ঘাটাল থেকে।
1: উত্তরটা মৃণাল নিজেই দিয়ে দিয়েছে। আর সত্যি বলতে, এরকম একটা জায়গা যদি তুমি তোমার মনে তৈরি করতে পারো, সেটাই বোধ হয় তোমার জয় হবে।
0: পরের মেসেজ পাঠিয়েছে আকাশ বেহালা থেকে। ও লিখেছে যে পয়লা মে আমার ক্লাস 11-এর এক বান্ধবীর জন্মদিন ছিল, বহুদিন ওর সঙ্গে দেখা করা হয়নি, দেখা হলো শেষ পর্যন্ত, কি অদ্ভুতভাবে সেই ভাইবটা ফিরে পেলাম, এক মুহূর্তে ছোটবেলায় ফিরে গেলাম। কেক খাওয়া হলো, ওর জন্য গিফট নিয়ে গেছিলাম, ভীষণ ভীষণ ভীষণ ভালো লেগেছে। দীপদা এবং শ্রেয়াদি তোমরা দুজনেই ভীষণ ভালো থেকো। পান্তুয়া কেমন আছে, আদর কেমন আছে জানতে চেয়েছে আকাশ বেহালা থেকে। পান্তুয়া পান্তুয়ার মতোই আছে। পান্তুয়া এই যে আমি এখন রাতে বাড়ি ফিরব, ও এখন ঘুমোচ্ছে, কিন্তু আমি যে মাত্র বাড়ির কাছাকাছি যাব ও উঠে পড়বে, আর উঠে আমার সঙ্গে 15 মিনিট অন্তত এখন লাফালাফি করবে, তারপরে ঘুমোবে। এই গরমকালে পান্তুয়ার অদ্ভুত জিনিস আছে যে এসিটা যতক্ষণ চিল্ড হয়ে থাকবে চলবে, ততক্ষণও নাক ডেকে ঘুমোবে, তখন ওর পাশে ঘুমোনো যায় না। মানে এমন করে নাক ডাকে আর এমন করে শুয়ে থাকে বিছানাতে যে ওর পাশে ঘুমোনোটা ইম্পসিবল হয়ে যায়। হ্যাঁ, নড়ে নড়ে নাক ডাকে, কাঁপতে কাঁপতে নাক ডাকে মাঝে মধ্যে, তখন যে ওর পাশে ঘুমোনোটা কি ডিফিকাল্ট না। বাট থ্যাংক ইউ সো মাচ আকাশ, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো মেসেজ পড়লাম, আরও বেশ কিছু মেসেজ আমাদের কাছে রয়েছে। আবার একটু গান শুনবো এই রাতের বেলায়, মন ভালো করা কিছু গান, গানের উপর আবার ফিরে আসবো একদম শেষ কয়েকটা মেসেজ পড়তে। শুনতে থাকো।

0: আমার ভীষণ পছন্দের একটা সিনেমা থেকে ভীষণ পছন্দের একটা গান, এবং আজকে এই গানটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের চুপ কথার একেবারে লাস্ট ল্যাপে চলে এসেছি। শুধু এটুকুনি তোমাদের বলার যে আবার নেক্সট উইকে আমার আর শ্রেয়ার একসঙ্গে প্রোগ্রাম করা হয়তো হবে না, কিন্তু নেক্সট উইকেও দীপ আসছে তোমার সঙ্গে চুপ কথা নিয়ে। শুধু এটুকুনি বলার, সঙ্গে কে থাকবে সে তার খোলাসাটা আমরা না হয় নেক্সট উইকের লাভ জাংশনে করব।
1: আপাতত আমরা বিদায় নেব, এবং বিদায় নিয়ে কাল সকালে একটা নতুন ভোর, আর নতুন ভোরে আমাদের জীবনে যে মানুষটা চিরকালের জন্য নতুনই থেকে যাবেন সত্যজিৎ রায়, তার কথা বলি শেষ করতে ইচ্ছা করলো আজকের চুপ কথা। কাল সকালটা, শুধু কাল সকাল নয়, আমাদের বাঙালিদের জীবনের প্রতিটা সকাল এই মানুষটাকে একবার হলেও মনে করে হোক। চুপ কথা থেকে দীপ আশ্রিয়া বিদায় নিচ্ছে, সঙ্গে থেকো 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: রাত তিনটে মানেই আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। সিআইডি ফিল্মের গান আজ শুনব, প্রথমে ফার্স্ট গান গীতা দত্তের কণ্ঠে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনলেন এতক্ষণ এআইআর এফএম রেইনবো 107 এফএম রেইনবো। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর ঠিক 4টে। ভোর 4টে মানেই আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের

এই অনুষ্ঠানে। এখন প্রথমে শুনব খেয়াল রাগ দেশি, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখার্জি, সারঙ্গিতে আলরাখা কালবান্ত, রাগ দেশি।

দেশের আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখার্জি, সারেঙ্গিতে আল্লাহ রাখা কালবন্ত। অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবোয়ে। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনবেন সেতার বাদন, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়, রাগ কোমল ঋষভ আশাবরী, তবলায় গোবিন্দ বসু, রাগ কোমল ঋষভ আশাবরী।

দেখুন, কুমুদ ঋষা বাসা ভুরির আগে শ্বেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়, তবলায় গোবিন্দ বসু। প্রভাতী অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: বাজু মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক মাঝটা থেকে। আজ 2 মে শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। গতকাল আমরা পেরিয়ে এসেছি বুদ্ধ পূর্ণিমা, তথাগত বুদ্ধের আবির্ভাব দিবস। এই দিনটাকে স্মরণ রেখে আজকের চিরন্তনীতে শোনাব তথাগত বুদ্ধের কিছু গল্প, আর তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের জীবনে সেগুলো কেমন করে আমরা গ্রহণ করতে পারি নিজেদের ভালো থাকার জন্য, সেই নিয়ে হবে কিছু কথা। 9903653992 এই নাম্বারে আপনাদের সঙ্গেও কথা হবে। তবে এই মুহূর্তে সুতপা ভট্টাচার্যের কণ্ঠে একটি রবীন্দ্রনাথের গান তথাগত বুদ্ধকে স্মরণ করে, তবে তার ঠিক আগে আমরা বুদ্ধের স্তুতি দিয়ে শুরু করবো।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আর আজকে শুনব গৌতম বুদ্ধের গল্প। আমাদের জানা গল্প, জানা কথা, তবুও নতুন করে শুনতে ভালো লাগে, আর তার সঙ্গে সঙ্গে থাকবে বিশ্লেষণ। আমাদের নিজেদের জীবনে সেই গল্পগুলো বা সেই ঘটনাগুলো কিভাবে প্রভাবিত করে বা করবে বা করতে পারে। শুরু করা যাক গৌতম বুদ্ধের গল্প। অপরাহ্ন বেলায় রথে চড়ে সিদ্ধার্থ চলেছেন প্রমোদ উদ্যানে। সারথি ছন্দক রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন।

0: কিছুদূর যেতেই রথের সামনে পড়ল এক জরাগ্রস্ত বৃদ্ধ। হেঁটে চলেছেন ধীরে ধীরে, তার দেহ অত্যন্ত ক্ষীণ, রক্ত মাংস চর্ম স্নায়ু সমস্তই যেন শুকিয়ে গেছে। চুল সাদা, মুখে দাঁত নেই, কাঁপতে কাঁপতে তিনি চলেছেন পথে। সিদ্ধার্থ ছন্দককে বললেন, রথ থামাও ছন্দক। তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা ছন্দক, সামনের ওই লোকটি দেখতে এত ক্ষীণ আর দুর্বল কেন, অত আস্তে আস্তে বা চলছেন কেন তিনি? ছন্দক বললেন, যুবরাজ, ওই লোকটির বয়স অনেক হয়েছে, উনি জরাগ্রস্ত। জরা, সেটা কি ছন্দক?
1: যুবরাজ, মানুষের বয়সের সঙ্গে সঙ্গে ওটা আসে, যৌবনের তেজ যৌবনের রূপ তখন আর থাকে না, ওটা সকলের জীবনেই আসবে মহারাজ। যুবরাজ, আপনি তো দেখছেন মহারাজের শরীরেও জরা দেখা দিয়েছে।
0: কপিলাবস্তুর মহারাজ শুদ্ধতনের কথা বললেন ছন্দক। সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন, এটা নিবারণ করা যায় না ছন্দক?
1: না যুবরাজ, ফেরাও রথ ছন্দক,
0: আজ আমার প্রমোদ উদ্যানে যেতে ভালো লাগছে না।
2: সিদ্ধার্থের মনে একটা ভয়, একটা দ্বন্দ্ব তৈরি হল। সেদিন সিদ্ধার্থ ফিরে এসে নিজের ঘরটিতে বসে গভীর চিন্তায় মগ্ন রইলেন। পরদিন অপরাহ্নে আবার রথে চড়ে প্রমোদ উদ্যানে যাচ্ছেন, হঠাৎ পথের পাশে দেখতে পেলেন এক ব্যাধিগ্রস্ত লোককে। লোকটা ব্যাধির যন্ত্রণায় ছটফট করছে, তার গায়ে পিষ্ঠা মূত্র সব লেগে রয়েছে, শ্বাস প্রশ্বাসের কষ্ট ভোগ করছে সে। সিদ্ধার্থ প্রশ্ন করলেন সারথি ছন্দককে, আবার কে ছন্দক?

0: সেদিনও ফিরে গেলেন যুবরাজ পথ থেকেই। কত কি ভাবতে ভাবতে, তার ভালো লাগছে না কিছু। মনের মধ্যে শঙ্কা, ভয়, দ্বন্দ্ব। পরদিন আবার চলেছেন তিনি প্রমোদ উদ্যানে। এবার তার সামনে পড়ল এক শবদেহ। শবদেহ বহন করে নিয়ে চলেছে তার আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে। যুবরাজ জিজ্ঞেস করলেন, এ কি ব্যাপার ছন্দক? ওই দড়ির খাটে কাপড় ঢাকার লোকটি কে, আর বাকি লোকজনই বা কাঁদছে কেন?
1: যুবরাজ,
0: ওই লোকটির মৃত্যু হয়েছে, ওকে এবার সৎকার করতে নিয়ে যাওয়া হচ্ছে।
2: মৃত্যু? মৃত্যু কি শুধু ওই লোকটিরই হয়েছে, নাকি সবার সবার মৃত্যু হবে?
0: সকলেরই মৃত্যু হবে যুবরাজ। মৃত্যুর হাত থেকে কোনোদিন কেউ রেহাই পায়নি যুবরাজ, পরিত্রাণ পায় না।
2: ফেরাও রথ চন্দক, আমি আজ আর প্রমোদ উদ্যানে যাব না, আমার ভালো লাগছে না, ফেরাও।
0: সেদিন গভীর চিন্তায় বিভোর হয়ে রইলেন সিদ্ধার্থ। পরদিন ক্লান্ত বিষণ্ণ সিদ্ধার্থ রথে উঠে চললেন প্রমোদ কাননের উদ্দেশ্যে, যদি মনটা ভালো লাগে। কিন্তু তারপর কি হলো? তিনি চলেছেন প্রমোদ কাননের দিকে, প্রমোদ উদ্যানের দিকে। তার সামনে পড়ল এক প্রশান্ত শান্ত মূর্তি সন্ন্যাসী। যুবরাজ সিদ্ধার্থ ছন্দককে জিজ্ঞেস করলেন, কে ইনি ছন্দক? মুখে শান্তির ছায়া, হাতে ভিক্ষাপাত্র, প্রসন্ন কল্যাণ মুখ, হাসিতে মুখখানা ভরে আছে, পরিধানে কাষায় বাস, দেখে মনে হচ্ছে ওর মনে কোনো লোভ অহংকার দুঃখ কষ্ট কিচ্ছু নেই। উনি ভিক্ষুক সন্ন্যাসী যুবরাজ।
2: ইহ জগতে কি ওর কোনো আকাঙ্ক্ষা নেই?
0: না যুবরাজ, উনি সর্বদা শান্তির মাঝে বাস করেন আর পরমার্থ চিন্তা করেন।
2: সাধু চন্দক, ইনি যে আমার মনের কল্পনা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন।
0: এবার কিন্তু সিদ্ধার্থ তখনই পথ থেকে ফিরে গেলেন না। প্রমোদ উদ্যানের নিভৃত স্থানে গিয়ে গভীর চিন্তায় মগ্ন রইলেন। এ কথা কিন্তু রাজা শুদ্ধোধনের কানে যেতে দেরি হল না। পুত্রের ভবিষ্যৎ ভেবে তিনি উৎকণ্ঠিত হয়ে উঠলেন। আরও কঠোরভাবে তিনি আদেশ প্রচার করলেন, যেন এমন কোনো জিনিস আর সিদ্ধার্থের চোখে না পড়ে যাতে তার মনে বৈরাগ্যের উদয় হয়। প্রজারা সন্ত্রস্ত হয়ে উঠল, কিন্তু সিদ্ধার্থের মনে তো শান্তি নেই। তার অস্থিরতা ক্রমে বেড়ে উঠল। রাজবধূ গোপা স্বামীর এই পরিবর্তন লক্ষ্য করলেন আর নানাভাবে সিদ্ধার্থের মন থেকে সব চিন্তা দূর করার চেষ্টা করতে লাগলেন। তারপর রাজপুরীতে যুবরাজের নিত্য ঘুম ভাঙার প্রভাত বন্দিনীর দল সবে ভোর হয়েছে। সিদ্ধার্থ তখনও শুয়ে আছেন তার শয়ন ঘরের কাছে। প্রভাত বন্দিনী গান ধরেছে রাজকুমারকে জাগাবার জন্যে। তাতে আছে মিলনের কথা, বিলাসের কথা, কামনার কথা। কিন্তু সিদ্ধার্থের কানে সে গান আনল বৈরাগ্যের বাণী। জরা, ব্যাধি, দুঃখ, মরণ, এইসবের আগুনে জ্বলছে ত্রিভুবন। কলসির মধ্যে ভ্রমণকে আবদ্ধ রাখলে সে যেমন ভোঁ ভোঁ করে কলসির মধ্যেই ঘুরে বেড়ায়, বাইরে আসতে পারে না, সেই রকম জগতও এদের গণ্ডির বাইরে যেতে পারছে না। শরতের মেঘ যেমন এই আছে এই নেই, ত্রিভুবনের সব কিছু তেমনি ক্ষণস্থায়ী। রঙ্গভূমির নটেরা যেমন আসে চলে যায়, জন্ম মৃত্যু সেরকমই জগতে যাতায়াত করছে। নদীর জলের মতোই জীবের আয়ু বয়ে চলেছে আর বিদ্যুতের মতো দেখা দিয়ে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। সিদ্ধার্থ

তার মনের অস্থিরতা কাটাতে পারছেন না। তিনি বৈরাগ্যের মধ্যে আরও কত কি কথা যেন শুনতে পেলেন। তার মন চমকে উঠল। এই কি জগৎ, এই কি জীবন! অস্থির হয়ে উঠলেন তিনি। গোপা পাশেই ছিলেন। স্বামীর ভাবান্তর দেখে তিনি ভয় পেলেন। কোথা থেকে একটা কালো মেঘ তার অন্তরে জমে উঠল। তুমি এত কি ভাবছো বলো তো? গোপা করুণ নয়নে স্বামীর মুখের দিকে চাকিয়ে প্রশ্ন করলেন। সিদ্ধার্থ উত্তর দিলেন, ভাবছি মানুষের জীবনের কথা, জগতের কথা। সত্যি কি মানুষের মুক্তি নেই গোপা? না না, তুমি ওসব কথা আমার কাছে বলো না। আমার মনে বড় ভয় হয় গো, বড় ভয় হয়। কিসের ভয় গোপা? তোমাকে হারাবার। হেসে উঠলেন সিদ্ধার্থ। ভয় করলেই কি সত্যকে সরিয়ে ফেলতে পারা যায় গোপা? গোপার চোখের জলেও সিদ্ধার্থের মন ভিজল না। তার মনে একের পর এক নানা চিন্তা এসে ভিড় করতে লাগলো। মানুষের এই দুঃখ বেদন কি করে দূর হবে, এই ভাবনায় তিনি অস্থির হয়ে উঠলেন। রোহিণী নদীর তীরে বসে আছেন একদিন অপরাহ্নে। তার সামনে জলস্রোতে কাঠের টুকরো যেন মানুষের জীবনের মতো ভেসে চলছে। তিনি একদৃষ্টে দেখছেন আর কত কথা ভাবছেন। এমন সময় রথের ঘর ঘর শব্দে তার চমক ভাঙল। যুবরাজ, যুবরাজ! রথ থেকে নেমে এলেন প্রতিহারিণী কৃষাঙ্গিনী। কি হয়েছে কৃষাঙ্গিনী? ব্যাকুল স্বরে প্রশ্ন করলেন সিদ্ধার্থ। শুভ সংবাদ যুবরাজ, রাজবধূ গোপা একটু আগে এক নবকুমার প্রসব করেছেন, পুরস্কার দিন। পুরস্কার? তাহলে দেখছি আরো একজন মানুষ পৃথিবীতে এলো দুঃখ ব্যাধি জরা মৃত্যুর আক্রমণ মাথা পেতে নিতে। ওসব কি বলছেন মহারাজ, দিন পুরস্কার? সত্যই তো, পুরস্কার দিতে হবে প্রতিহারিণী কৃষাঙ্গিনীকে। নিজের কণ্ঠ থেকে বহুমূল্য মণিহার খুলে পরিয়ে দিলেন তার কণ্ঠে। প্রতিহারিণী প্রণাম করে আবার ফিরে গেলেন রাজপুরীতে। রাজপুরীতে চলছে উৎসব, নাচে গানে আনন্দে ভরে উঠেছে দশ দিক। সিদ্ধার্থের পুত্রের নাম রাখা হল রাহুল। রাহুল! সে কি রাহু হল? আবার গ্রাস করবে সিদ্ধার্থকে? মহারাজ শুদ্ধোদন এবার রাজকুমারের ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা নিশ্চিত হলেন। ছেলের মুখ দেখে সিদ্ধার্থ আর কি গৃহত্যাগ করে সন্ন্যাসী হতে পারবেন?

0: দিনের পর দিন উৎসবের ঢেউ উঠল। সিদ্ধার্থের মন থেকে বৈরাগের ছায়া যেন একটু একটু করে সরে গেল। তিনি সংসার বাঁধনে মায়ায় ধীরে ধীরে যেন জড়িয়ে পড়তে লাগলেন। নবজাতককে কোলে নিয়ে আদর করেন। এক শুভরাত্রিতে নবকুমারকে নিয়ে নৃত্য গীত চলছে। সিদ্ধার্থ উৎফুল্ল মনে সেই নৃত্য গীত উপভোগ করছেন। তারপর শেষ রাত্রিতে নৃত্য গীত থেমে গেল। সুন্দরী নর্তকীরা নিদ্রার ঘোরে যে যেখানে পারলেন শুয়ে পড়লেন। ভোরবেলায় সিদ্ধার্থ ভ্রমণে বেরোনোর আগে নাচঘরের পাশ দিয়ে যেতে যেতে দেখলেন সেই ঘুমন্ত নর্তকীদের। কিন্তু হিকি হিকি মূর্তি তাদের কোথায় গেল? সেই চমৎকার রূপ, সেই সুন্দর হাসি, সেই বিলহল কটাক্ষ, নিদ্রা ঘুরে কেমন যেন বিভৎস হয়ে উঠেছে তাদের মুখ। কেউ হাঁ করে শুয়ে আছে, মুখ থেকে লালা ঝরছে, কারোর মুখ রঙের প্রলাপ উঠে বিশ্রী দেখাচ্ছে। সিদ্ধার্থ চমকে উঠলেন। তার অন্তরে আবার বৈরাগ্য দেখা দিল। তিনি সেদিন থেকে আবার অস্থির হয়ে উঠলেন। মনে মনে ভাবলেন, রূপ যৌবন এই সবই তো ক্ষণস্থায়ী, তাহলে সত্যি সত্যি কি কোনো দুঃখের নিবারণের উপায় নেই জীবনে, মানব জীবনে? গভীর রাত্রি, রাজপুরী নিস্তব্ধ, প্রহরের ঘণ্টা বাজিয়ে চলেছে পুররক্ষীর দল। মাঝ আকাশে চাঁদ হাসছে, আর তার রূপালী জ্যোৎস্নায় স্নান করে হাসছে যেন পৃথিবী। মহারাজ শুদ্ধোদন ঘুমের ঘোরে এক দুঃস্বপ্ন দেখলেন। রাজকুমার সিদ্ধার্থ যেন রাজপুরী ছেড়ে কোথায় চলে যাচ্ছেন। অঙ্গে তার সন্ন্যাস, বেশ ঘুম ভেঙে গেল রাজার। দুঃখে আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি। সত্যি কি সিদ্ধার্থ রাজ্য ছেড়ে চলে যাবেন? এ তার পূর্বাভাস। ছেলেকে হারিয়ে তিনি কেমন করে বেঁচে থাকবেন? কিন্তু কেন দেখলেন তিনি এই স্বপ্ন? এই স্বপ্ন কি শেষে সত্য হবে? না না না, তিনি আর ভাবতে পারছেন না। পাগলের মতো তিনি ছুটে চললেন সিদ্ধার্থের ঘরের দিকে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ! দ্বার খুলে এলেন যুবরাজ। কি হয়েছে পিতা? সিদ্ধার্থ, সিদ্ধার্থ! সস্নেহী অশ্রু সচল চোখে মহারাজ শুদ্ধোদন সিদ্ধার্থকে বুকে জড়িয়ে ধরলেন। এত ব্যাকুল কেন হয়েছেন পিতা? বৎস, বৎস, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। তুমি তুমি যেন রাজপুরী ছেড়ে সন্ন্যাসী হয়ে কোথায় চলেছ? বলো সিদ্ধার্থ, তুমি তুমি কোনোদিনই রাজপুরী ছেড়ে আমাদের ছেড়ে কোথাও যাবে না, বলো বলো। সিদ্ধার্থ পিতাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি আমি আপনার কাছে শুধু চারটে জিনিস প্রার্থনা করব পিতা। এই প্রার্থনা পূর্ণ হলেই আমি প্রতিজ্ঞা করছি, আমি কোনোদিন কোনোদিন গৃহত্যাগ করব না।
1: কি কি প্রার্থনা বৎস, বলো।
0: আমার আমার প্রথম প্রার্থনা, জরা যেন আমাকে আক্রমণ না করে, এ যে অসম্ভব। আমার দ্বিতীয় প্রার্থনা, কোন প্রকার ব্যাধি যেন আমার দেহে কোনোদিন আশ্রয় লাভ না করে। কি বলছো সিদ্ধার্থ, এ যে অসম্ভব! রাজা শুদ্ধোদন অবাক বিস্ময়ে আন্দোলিত হতে শুরু করলেন। আমার তৃতীয় প্রার্থনা, পিতা, আমি যেন চিরদিন যুবা থাকি। এ হতে পারে না সিদ্ধার্থ, এ হতে পারে না। আমার চতুর্থ প্রার্থনা, আমি যেন মৃত্যুর হাত থেকে মুক্তি পাই, কোনোদিন যেন মৃত্যু আমাকে স্পর্শ করে না।
1: এ যে অসম্ভব বৎস, একেবারেই অসম্ভব। তুমি এসব কি বলছো সিদ্ধার্থ? তোমার প্রার্থনা পূর্ণ করা শুধু আমার পক্ষে কেন, জগতের কারো পক্ষে সম্ভব নয়।
0: তবে বলুন পিতা, কি হবে আমার এই রাজসিংহাসনে? কি হবে এই তুচ্ছ সুখ ভোগে? বৈরাগ্যের পথ এই যে প্রকৃত পথ, আমাকে আমাকে আর বাধা দেবেন না পিতা?
2: মহারাজ শুদ্ধোদন বুঝলেন দৈভাগ্যের কথা এবার ফলপতি হওয়ার উপক্রম হয়েছে, সিদ্ধার্থকে আর ধরে রাখা যাবে না।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আর আজ শোনাচ্ছি তথাগত বুদ্ধের গল্প। তবে গল্পের পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আপনাদের কিছু বার্তা একটু পড়ে দেওয়া যাক। আপনারা 9903655992 আপনারা অনেক নিজেদের বার্তা পাঠিয়েছেন বা পাঠান, সেই বার্তাগুলো একটু পড়ে দিই। প্রথম যেগুলো এসেছে তারপরে আবার পড়ব পরে ফিরে এসে। তবে কতগুলো কথা একটু বলি। যে গল্পটি শোনাচ্ছিলাম বুদ্ধের, জানা গল্প, কিন্তু সেখানে দেখুন এই যে যুবরাজ যিনি আমাদের সিদ্ধার্থ রাজার শুদ্ধোধন ছোটবেলায় যখন তার জন্মের সময় দৈবজ্ঞের কাছে শুনেছিলেন যে পুত্র সন্ন্যাসী হয়ে যেতে পারে, তখন তাকে কোনোভাবে কোনো দুঃখ কষ্ট জীবনের যে নেতিবাচক দিকগুলো সেগুলো যেন না দেখে সেই প্রচেষ্টা করেছিলেন। তারপরে হঠাৎ করে যখন অনেক বড় হয়ে যুবরাজ সিদ্ধার্থ ছন্দকের সঙ্গে রাস্তায় বেরুল, বেরিয়ে দেখল যে জরাব্যাধি মৃত্যু, তখন সে ভয় পেয়ে গেল। আমরা এই ঘটনাটা যদি শুধু ঘটনা হিসেবে দেখি তাহলে কিন্তু একটা জিনিস বুঝতে পারি, ভালো মন্দ সব কিছুর মধ্যে দিয়ে মানুষকে তৈরি করলে সে কিন্তু এক অর্থে বলা যেতে পারে সিজন্ড হয়, তার মধ্যে সব কিছুই সমান প্রতিঘাতে চলে আসে। বাইরের ঘটনাটা যতটা মুখ্য তার থেকেও বেশি মুখ্য হচ্ছে সেই ঘটনার প্রতিফলন কোনো মানুষের জীবনে, তার মনে, তার চিন্তায় কেমনভাবে আন্দোলন তৈরি করছে। ধরুন একই ঘটনা ঘটল, সেখানে চার পাঁচজন মানুষ আছেন, সে চার পাঁচজন মানুষ কিন্তু চার পাঁচ রকমভাবে ঘটনাটাকে গ্রহণ করবে বা বিশ্লেষণ করবে। কোনো ঘটনায় কেউ হয়তো দুঃখ পেল, কেউ হয়তো রেগে